0: ওগুলোকে বইলা দেখাও। তোহরা যে লেখা হই, তোহরা যে লেখা বাতে, তা লেখা আজে বিমার নেই বাতে
1: জি,
0: তা ওকে পাশে তামল দেব পিয়েকে
1: নেই
0: নেই দেব না, কাহে নেই দেব,
1: তো বিমার নেই বাতে কাহে দেব।
0: তা যাব তোহর খেতি বাড়ি করা তো যাব খেত মে বিমারি নেই বাতে তা কাহে রাসায়নিক পদার্থ ডালিল
1: জি,
0: তা যাই কুত হাই রাসায়নিক পদার্থকে প্রয়োগ করব তা এগো হও খেতিকে এগো ফাসিলিটি ওকে এগো ফাসিলিটি মিলাতা তা ওহু তাব আলসি উজালা তা ওকার জন বইলা সে ওকার ডিফেন্স মেকানিজম বাতে তা ওহু আফেবলি উজালা আইসনি আজ দেখবা যা এগো এগো ছোটা সে এক জানা জন হামেশা উবলা ওয়া পানি জন পিয়েলা আর যাকে বড়া হল গানলা নল নল সে রোবিনে সে পানি পিহি সাকেলা বিমার পড় যায় কাহে তা কমকি ওকার ওকার কনস্টিটিউশন আফেবলি ওকার বাতে নাই সাকেলা এসান আসিমিলে করে ও পানিকে তা খেতি খেতি বাড়ি হবে হইলা আপনি এতনা লে সুবিধা দিলা যা এতনা লে হও পেড় পৌধাকে ওকে ওকে এগো লোকাশনে মিলা স্ট্রেসে হইকে
1: জি
0: তা হবে হইলা।
1: এটা সচি বাদ বললে হব আর যে জন এক্সাম দেওয়াত হব জন সিম্পল এক্সাম্পল দেওয়াত হব উদাহরণ দেওয়াত হব পর যাব সোচব তা সচে কে হা।
0: আর আজ আজ জেসি আলাইসা হাম যাব শুরু করেনি কাম করে কে আপসে কে প্রিভে মে শুরু মে রানি সন 2000 মে লগভগ তা উ সময় মে 2000 মে উতনা কেসে বুঝা সব বিওপিসিসি নে রহল
1: জি
0: নে রহল বিজালা এক আধ গো সকেলা নিম কে ফোজ ভি রহল ও ভি মহঙ্গা রহল আর শায়দ উতনা কাম নে করতা
1: জি
0: অভি জহাঁ এসা 26 সাল বাদ জিতনা বিওপিসিসি বাতে মার্কেট মে তা তু আন্দাজা নাই সকবে লাগাই
1: জি
0: বিওপিসিস কে ছোড় দা আব জিতনা জিতনা প্লান্ট এক্সট্রাক্টস বাতে মিক্রোব মিক্রোব কে আধার পর জন বিওপিসিসি বানাল বা উবি বাতে এক আধ গোছি যে ওকার নাম বায়ো ফার্টিলাইজার লেকিন ও ও পেসিসি নেই ওকার মে মিক্রোব বাতে মিক্রোব যাকে মাটি মে আজে দলব তা জন তোহর এলিমেন্ট নিউট্রিটিভ হয় যে বোঝা সব ফসফাট যে বোঝা সব পটাশিয়াম বগেরা তা ওকে মাটি মে বন্ধা দিলা তোকে লিবেরে কে দিলা ওকে ওকে খোল খোল দেবেলা তা ও তা হামনিকে জন জারি বাতে পৌধাকে তা ওকে মিল জালা ওকে হিঁচে কে
1: মানে কি ঢের হবি হামনি দেখা তাই যা সুবিধা বাতে ঢের জেসে লিগজম দেওয়াত হওয়া ঢের বায়ো ফার্টিলাইজার সুসব বাতে পর তোহর দেখে মে হবি আজ হামনি 2026 মে হাইসা তা 5 বরিস 10 বরিস মে জন পেস্টিসাইড বা ওকার ইস্তেমাল হামনি হউজে হউজ তরিকাওয়া বাতে উহু তরিকাওয়া সে হামনি ইস্তেমাল করব সা কি নেই মাইন্ডসেট বো বদলি জেসে তু কাহে কি তু দেহে পর হব খেতিহর লোক সে কিসান লোক সে মিলে ল জন জন জিতনা জনা সে তু মিলে ল জন মাইন্ডসেট বাতে উ বদলি হ্যাঁ হামনি বায়ো ফার্টিলাইজার্স বায়ো ফার্মিং পর জাস্তি ধ্যান দেব সা
0: বদলে কে বদলি ই হাম হাম সকব 100% বলে বদলে কে বদলি কাহে কি জেসে জেসে হামনিকে জন জনতা বাতে ওলোকে অনুভব বড়া হল যাতা জানে লন যা কি রাসায়নিক পদার্থ মে ওকার মে সমস্যা বাতে তো ওই লোকের কি নেই মন মানা খাই কে জন্মে জন্মে পেস্টিসাইড রেসিডিউ বগেরা বাতে লোকে মন নেবা তাই এগো প্রেশন ক্রিয়ে করি কি চাহলা খেতি বাড়ি এগো দুসার তরিকা আপনায় কে
1: জি
0: ই এগো দুসার যে তোরা বললি আবি হামনিকে মার্কেট মে অনেক প্রকার কে বিওপেসিসিন বাতে
1: জি
0: তা আমার দেখে সে গতে গতে ই এতনা লে আম হো যায় কি গতে গতে আদমি লোক বিওপেসিসিন আপনায় আর যেন রাসায়নিক পেসিসিন বাতে ওকে ছোড় দে
1: জি
0: লেকিন লেকিন বিওপেসিসিন আপনি আপ মে বি উহু ভি নেচা বাতে
1: জি
0: হাম একার মে স্পষ্ট রূপ সে বল দিলা কিউকি উহু এগো তরা কে এগো দে পাওয়া দাও সাথে না হামনি কে চলা এসান ন্যাচুরাল ফার্মিং সিস্টেমস কে আদপ্তে করে কে জন মে উফে
1: জিতনা
0: বিমারি হ্যাঁ বিমারি জন পিলুয়া সব বাতে এগো সন্তুলন রহি কি নই নই প্রয়োগ করব সাই চিজ
1: তোহর দেখে মে আজ হামনি বাত করে থা এজা সঞ্জ মচ ক্লিমাটিক ইতনা পিলুয়া বাতে ইতনা জাহা দেখত হব হাই লেগি মে হাই সবজি মে হাই ফল মে হাও ফলঞ্জার প্রবলেম বাতে ব্যাকটেরি বাতে এসেক বাতে তো তোহর দেখে মে এক জেসে জেসে বলত হব